0: This is YCRadio.org, the voice of today's generation.
1: Hi, I'm Layla Ali. I might be undefeated in professional boxing, but there's one problem I can't fight alone. Childhood hunger. 17 million kids in America struggle with it. That's why the Feeding America nationwide network of food banks gathers surplus food and gets it to hungry kids. Join me in supporting Feeding America and your local food bank at feedingamerica.org.
2: To help solve hunger in your community and to find your local food bank, visit feedingamerica.org. Brought to you by Feeding America and the Ad Council.
3: This is YC Radio's DJ Extra Small. Are you tired of going on the York College website to listen to YC Radio?
4: Well,
3: now you don't have to. Listen to YC Radio on TuneIn Radio. Download it off Google Play or the App Store right now. YC Radio, the voice of today's generation.
5: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
6: This is Cousin Lucy from Mara's Cousin. You are listening to YCRadio.org, the voice of today's generation.

0: This is YCRadio.org, the voice of today's generation.
1: Hey Lisa, how are you? It's been so long. Are you back for good? What's going on?
2: Hey, good to see you. Yes, I'm back for good and just trying to get my life back together.
1: Well, I'm so happy that you're home. It looks like things are going well. I've been seeing those pics you post of you and your family at all those fun events. What gives?
2: Oh, VetTix. VetTix gives.
1: What's VetTix?
2: VetTix is an amazing charity that gives free event tickets, like concerts, sporting events, and shows, to currently serving military vets and their families, and to the immediate families of troops killed in action. It's a really nice organization.
1: That is so nice.
2: These events have helped me feel like myself again, and all these new happy memories my family and I are making are priceless.
1: We have extra tickets sometimes. Can I donate them?
2: Yes, it's easy. Just go to vettix.org. You can give your extra tickets, and other vets like me can sign up to get them.
1: Awesome. I love that idea. What a great way to give back. I'm so glad you told me about it, and it was amazing to see you. And listen, thank you for your service.
3: Hello, my name is Kamel Ellis, and I host a show with my co-host, Ms. Lisa Ray, Radio One World Fest Global at YC Radio Studios, located at York College, the City University of New York in Jamaica, Queens. Radio One World Fest Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. You can listen to us on the TuneIn app or TuneIn.com and search YC Radio. You can call us even on our hotline at 718-262-5294 as we discuss topics that affect us locally and globally. Don't forget, Radio One World Fest Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. Check us out on the TuneIn app or TuneIn.com where you search YC Radio. Call us on our hotline, 718-262-5294, as we discuss issues that affect us globally and locally. Have a good day. See you soon.
4: Protarona Shoturkota. কখনোই আপনার খানি লগ ইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন।
5: My name is Elise Augustine, computer science major, and you are listening to YCRadio.org, the voice of today's generation.
6: Gotta get that.

0: these side effects.
1: This is Young Star, and this is YCRadio.org, the voice of today's generation.
2: Hi, I'm Layla Ali. I might be undefeated in professional boxing, but there's one problem I can't fight alone: childhood hunger. 17 million kids in America struggle with it. That's why the Feeding America nationwide network of food banks gathers surplus food and gets it to hungry kids. Join me in supporting Feeding America and your local food bank at feedingamerica.org.
3: To help solve hunger in your community and to find your local food bank, visit feedingamerica.org. Brought to you by Feeding America and the Ad Council.
4: It's time to join your college newspaper, Pandora's Box. Are you a good storyteller? Do you like writing? Are you a curious person? Then come write with us at Pandora's Box. It's your college paper. We encourage all majors to join. There are positions for graphic editors and business managers. Our work at PB tells the stories of York and the surrounding Jamaica community. The newspaper is a platform for all students, faculty, and local voices to learn and practice the art of news gathering. PB staff are the watchdogs for the Jamaica community and give a voice to the college's student body. Get experience for life in the real world. Report and write with us.
5: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
6: Usted está escuchando a la emisora de York College, la voz de la generación de hoy en día.